আজ শুক্রবার, 25শে বৈশাখ 1948 শকাব্দ, 15ই মে 2026 খ্রিস্টাব্দ, 31শে বৈশাখ 1432 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:59 সূর্যাস্ত সন্ধে 6:05 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 21 সেকেন্ড।

0: Measures undertaken by India in line with the European Commission delegated regulation. The ministry said that India's proposed inclusion is a major positive development for the country's seafood export sector. In Uttar Pradesh, 111 people have died and 200 injured in the last 36 hours due to rain, storms and lightning. Chief Minister Yogi Adityanath directed the district magistrates and relevant officials to immediately conduct a survey on the spot. He also asked them to update the status of compensation every 3 hours. The worst hit areas included Prayagraj, Badohi, Mirzapur, Fatehpur and Varanasi. A high-level meeting was held at the residence of the Union Education Minister Dharmendra Pradhan yesterday evening to review preparations for the upcoming National Eligibility Cum Entrance Test NEET examination. Detailed discussions were held on various aspects of conducting the NEET examination smoothly and efficiently. The meeting was attended by senior officials. In IPL cricket, Mumbai Indians defeated Punjab Kings by 6 wickets at Himachal Pradesh Cricket Association Stadium in Dharamshala last night. Chasing 201 for victory, Mumbai Indians overhauled the target with 6 wickets in hand and 1 ball to spare. Earlier put into bat, Punjab Kings scored 200 for 8 in the stipulated 20 overs. Unbeaten, Tilak Verma contributed brilliant 75 off 33. He was adjudged player of the match. Today, Lucknow Super Giants will take on Chennai Super Kings in Lucknow at 7:30 p.m. And that is the end of this news bulletin.
1: Akashbani Kolkata. Anushthan Shunchen Sanchoyita Prachar Taronge Medium Wave 297.6 meter ortat 1008 kHz ebong নিউজ অন এআইআর অ্যাপে। এখন আপনাদের জানিয়ে দিই, আজ 15 মে 2026 শুক্রবারের সঞ্চয়িতা ও গীতাঞ্জলি প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠানের কথা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী বিদুষী মালবিকা কানন, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরণী দাস, 6:35 রামচরিত মানস পর্ব 111, 6:45 অতুল প্রসাদের গান শিল্পী ঈশিকা ঘোষ, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়, 8:30 নজরুল গীতি শিল্পী দীপ্তম সিংহ বিশ্বাস, 8:50 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন, 9:10 রসধারা উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য, 10:15 অঞ্জুমান শায়স্তা নজের উপস্থাপনায়, বেলা 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান পপ এক্সপ্রেস উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান সংযুক্তা নন্দীর উপস্থাপনায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরণী দাস, 5:20 উর্বশী উপস্থাপনায় রিঙ্কু প্রসাদের উপস্থাপনায়, এরপর পরপর 2টি অনুষ্ঠান, 6:10 হিন্দি অনুষ্ঠান এবং 6:30 গুলগুলশান। সন্ধ্যে 7:10 দোতারা শুনবেন শিল্পী স্বপন কুমার বর্মন, 7:30 দর্পণ উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 থেকে দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ উপস্থাপনায় অভিষেক মণ্ডল এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। আসছি গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস কথিকা জৈব চাষ, ডক্টর সৈকত কুমার বসু বলবেন এই বিষয়ে। 6:40 আপনার স্বাস্থ্য, রক্তে চিনি ও হৃদরোগ বলবেন স্বয়ম্ভু মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও সৌরভ সাহা, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেন, 8:00 জানা অজানা ডিজিটাল সংযোগপথের সুরক্ষা বলবেন পার্থ সরকার, 8:05 নিরাময় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে সাক্ষাৎকার গ্রহণ করে এনেছেন ঐন্দ্রিলা রায়, 8:20 গান্ধী চর্চা, গান্ধীজি ও সেবা ধর্ম, এ নিয়ে বলবেন মঙ্গলা প্রসাদ রায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত।

সংগীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী দেবাশিস চন্দ। নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানে 9:25 সমীক্ষা, মৃণাল ও তার অভিনেতারা, বলবেন শান্তনু চক্রবর্তী। 9:30 আকাশবাণী পডকাস্ট প্রযোজনা শুভঙ্কর দে। 10:00 লাইভ ফোন ইন গানের ভেলা, উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী। 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনায় পৌলমী বাগ ও সৌরিক ঘোষ। বেলা 12:00 অতুল প্রসাদের গান, শিল্পী ঈশিকা ঘোষ। 12:15 দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মন। 12:35 কৃষক বন্ধুদের জন্য গ্রামীণ অনুষ্ঠান উনো জমির দুনো ফসল। এই অনুষ্ঠানে শুনবেন তরমুজ থেকে গুড় তৈরি। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 1:00 গীতিকা, 1:50 মহিলা মহলে কাজের খোঁজে, অতিথি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মহাকর্মাধ্যক্ষ রথীন দে, উপস্থাপনায় সোমা সাহা। 2:30 সাঁওতালি গান, সুন্দরী টুডু ও মহা সহশিল্পীদের পরিবেশনায়। তারপর আলোচনামূলক সাঁওতালি অনুষ্ঠান, প্রথম পর্বে শুনবেন পাঠাভ্যাসের প্রবণতা ও বইবাজার। এই নিয়ে আলোচনায় কালীপদ হেমব্রম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তনুশ্রী সিং মুর্মু ও সুলতান হেমব্রম। এরপর লোকগীতি শুনবেন মোহনচন্দ্র হেমব্রম ও সহশিল্পীদের পরিবেশনায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, ফুটবল বিশ্বকাপ কাউন্টডাউন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য 10ম শ্রেণীর পুষ্টিবিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক রাজু সরকার, সঙ্গে থাকবে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:40 কৃষি কথার আসর, গবাদি প্রাণীর টিকাকরণ, এই নিয়ে ডক্টর অনিমেষ শিকদারের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। তারপর আমাদের রাজ্যে সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য, এই নিয়ে আলোচনায় থাকবেন অতনু রায় ও অমলেশ চট্টোপাধ্যায়, সঙ্গে সুব্রত চক্রবর্তী। 7:10 তর্জা গান ও কবি গান। 7:30 সমীক্ষা, বলবেন বিশ্বনাথ বিশ্বাস। 8:00 বাংলা নাটক সরীসৃপ, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাটরূপ সলিল সরকার, প্রযোজনা সৌমেন বসু। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা শিল্পী দেবাশিস চন্দ। 9:45 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। 10:50 আধুনিক গান শিল্পী অমৃতা দাস ভৌমিক। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায় চৌধুরী। শুনলেন আজকের সঞ্চয়িতা ও গীতাঞ্জলি প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন সুবদ্ধ সঙ্গীতে শুনবেন খেয়াল, শিল্পী বিদুষী মালবিকা কানন, প্রথমে রাগ বাঙ্গাল ভৈরব।

সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল শুনছেন শিল্পী বিদুষী মালবিকা কানন, এবার রাগ ভাটিয়ার।

শুনলেন ভাটিয়ার রাগে খেয়াল, শিল্পী বিদুষী মালবিকা কানন। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরণি দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুনলেন ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের 111তম পর্ব। এই অনুষ্ঠানের পরবর্তী পর্ব শুনতে পাবেন আগামীকাল সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:35। এখন অতুল প্রসাদের গান ঈশিতা ঘোষের কণ্ঠে।

হ্যালো, গুড মর্নিং ফ্রম যুববাণী। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল 7:11। আর এখন সময়টা বন্ধু তুমি জানোই একদম ঠিক যে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানের। আর আজকে তোমার সঙ্গে গল্প করতে চলে এসেছি আমি তোমার অন এয়ার বন্ধু অন্বেষা। দেখো, শুরুতেই বলি যে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু টপিক নিয়ে গল্প করি, আলোচনা করি, তাই তো? আর এই প্রতিটা দিনের কিছু না কিছু একটা স্পেশালিটি থাকে, আর সেই দিনের কিছু গল্প থাকে, ইতিহাসও থাকে, একে একে সবটাই তোমাকে বলবো। আচ্ছা বন্ধু, তার আগে বলো তো যে পরিবার এই শব্দটা শুনলে তোমার মাথায় ফার্স্টে কী আসে? মানে দেখো, পরিবার শব্দটা তো ছোট্ট একটা শব্দ, অথচ এর ভেতরেই লুকিয়ে থাকে হচ্ছে আমাদের পুরো পৃথিবীটা। তো ওই জীবনের প্রথম হাসি, প্রথম কান্না, প্রথম সাহস, সব কিছু শুরু হয় এই পরিবার থেকেই, তাই না বলো? কিন্তু দেখো, এখন সময় বদলেছে, মানুষ বদলেছে, সম্পর্কের ধরনও অনেক বদলে গেছে, তবুও দিনের শেষে ক্লান্ত মানুষটা শান্তি খোঁজে সেই পরিচিত কণ্ঠস্বরে, সেই আপন মানুষগুলোর কাছেই, তাই না? আচ্ছা, মানে দেখো, কখনো পরিবার মানে আমাদের মায়ের কাছে আমাদের বকুনি খাওয়া, আবার আমাদের বাবারা আমাকে নিয়ে যেসব চিন্তাভাবনা করেন সেগুলো, আবার কখনো আমাদের ভাই বোনের সঙ্গে আমাদের তুমুল ঝগড়া, খুনসুটি, কিন্তু কয়েক মিনিট পরেই আবার একসঙ্গে সবটা ভুলে গিয়ে হাহা করে হাসতে থাকা, মানে সবটা ভুলে আবারও একাকার হয়ে যাওয়া। আর দেখো, মানে আমরা যখন বাড়ি থেকে চাকরির জন্য বলো বা পড়াশোনার জন্য বলো কিছুটা দূরে থাকি, তো তখন আমরা কিন্তু সেখানে বসে, মানে দূরে থেকেও কিন্তু একটা ফোন কল বা একটা ভিডিও কলে তাদের সঙ্গে বিভিন্ন রকম গল্প করি, ঠিক আছে? তো তখন আর মনে হয় যে না, আমরা তো আর একা নই, আমরা বেশ আমাদের পরিবারের লোকজনের সঙ্গেই রয়েছি। আচ্ছা, আমি যে এতক্ষণ ধরেই আপন মানুষগুলোকে নিয়ে কথা বলছি, পরিবার নিয়ে এত কথা বলছি, তুমি নিশ্চয়ই ভাবছো যে আচ্ছা হঠাৎ করে তো পরিবার নিয়ে কেন আলোচনা করছি, তাই তো? কারণ আজকে 15ই মে, আর আজ হচ্ছে আন্তর্জাতিক পরিবার দিবস। তাই আজকের এই বিশেষ দিনটায় চলো আমরা একটু ফিরে দেখি আমাদের সেই ভালোবাসার বাড়িটায় বা সেই ভালোবাসার জায়গাটাকে, মানে যেখানে আমাদের অনেক অভিমান রয়েছে, অনেক ভুল বোঝাবুঝি রয়েছে, কিন্তু আছে সব কিছুর শেষেও একটা অদ্ভুত টান, একটা ভালোবাসা, যার নাম বললাম পরিবার। আর এখন তোমার জন্য রয়েছে অরিজিৎ সিং এর কণ্ঠে ঠিক সেই রকমই একটা গান, শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

0: ফিরিলাম একটা সুন্দর গান শুনে। তুমি শুনছো আজকের যুববাণীর সুপ্রভাতের অনুষ্ঠান, সঙ্গে রয়েছি অন্বেষা, আর গল্প করছি আন্তর্জাতিক পরিবার দিবস নিয়ে। তো হ্যাঁ বন্ধু, গল্প তো আবার আমাদের সেই চেনা পরিচিত পরিবার নিয়েই করব, কিন্তু তার আগে তোমাকে বলে দিই যে 15ই মে অর্থাৎ আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা।
1: আজ এই দিনে
0: ১৭৭৬ সালে আজকের দিনে প্রথম বাষ্পচালিত জাহাজ বানানো হয়েছিল। ১৮১৮ সালে আজকের দিনে প্রথম বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়। ১৯৫১ সালে আজকের দিনে দৈনিক সংবাদের আত্মপ্রকাশ ঘটে। ১৬০৮ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ফরাসি ক্যাথলিক ধর্মপ্রচারক রেনে গোপিল। ১৮১৭ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন ১৯ শতকের বাংলার একজন বিশিষ্ট দার্শনিক, সমাজ সংস্কারক ও ব্রাহ্মধর্ম প্রচারক। তিনি ১৮১৭ সালের 15ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন দ্বারকানাথ ঠাকুর এবং মাতা দিগম্বরী দেবী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তাঁর চতুর্দশ সন্তান। ছোটবেলা থেকেই তিনি শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন, পরে ধর্ম ও দর্শন চর্চার দিকে গভীরভাবে আকৃষ্ট হন। ১৮৩৯ সালে তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন এবং ব্রাহ্ম সমাজের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তিনি উপনিষদ ও বেদের ভাবধারা প্রচার করেন এবং সমাজ সংস্কার কার্যেও যুক্ত ছিলেন, এবং পুজো পার্বণের পরিবর্তে মাঘ উৎসব, নববর্ষের মতো নতুন উৎসব চালু করেন। ১৮৬৭ সালে বীরভূমে আশ্রম স্থাপন করেন, যা আজকের শান্তিনিকেতন নামে বিশ্ববিখ্যাত হয়ে ওঠে। তিনি বাংলায় বিভিন্ন, মানে বাংলা ভাষায় বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন, যেমন ব্রাহ্মধর্ম, আত্মতত্ত্ববিদ্যা ও তাঁর আত্মজীবনী। সমাজ সংস্কার, শিক্ষা বিস্তার এবং ধর্মীয় চিন্তাধারায় তাঁর অবদান আজও স্মরণীয়। ১৮৫৯ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন পিয়েরে কুরি। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী। ১৯০৫ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন সাহিত্যিক ও ভ্রমণ কাহিনী লেখক শ্যামল কৃষ্ণ ঘোষ। তার লেখায় আমরা খুব ভালোভাবে দেখতে পাই আফ্রিকার জঙ্গল ও প্রকৃতি, কারণ সেই জায়গাগুলো তিনি ঘুরে ঘুরে ভ্রমণ করেছিলেন এবং তার সেই মাটির শিকড় এবং জঙ্গলের প্রতি একটা গভীর টান ছিল। এই প্রত্যেকটা লেখায় সেই কথা আমরা জানতে পারি। কলকাতায় এসে তিনি সাহিত্য জগতে যুক্ত হন এবং কবি সুধীন্দ্রনাথ দত্ত সংস্পর্শে আসেন। তিনি পরিচয় পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং বাংলা ভাষায় নিজের স্বতন্ত্র লেখনশৈলীর জন্য পরিচিতি লাভ করেন। এবার বলি তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির কথা। সেটা হচ্ছে জঙ্গলে জঙ্গলে, নাই রবি থেকে রবি এবং পরিচয়ের আটা। শিশুদের জনপ্রিয় পত্রিকা সন্দেশেও তাঁর ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছিল। ১৯০৭ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় মুক্তিযোদ্ধা সুখদেব পাথর। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন সাহসী বিপ্লবী। তিনি ১৯০৮ সালের 15ই মে লুধিয়ানাতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ব্রিটিশ শাসনের অত্যাচার দেখেছিলেন এবং দেশকে স্বাধীন করার লক্ষ্যে বিপ্লবী আন্দোলনে যোগ দেন। সুখদেব ছিলেন ভগৎ সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু ও সহযোদ্ধা। তারা একসঙ্গে ব্রিটিশ বিরোধী নানা কর্মকাণ্ড পরিচালনা করেন। লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি ব্রিটিশ অফিসার স্যান্ডার্স হত্যাকাণ্ডে সুখদেব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ঘটনাটি পরে লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত হয়। ব্রিটিশ সরকার সুখদেব, ভগৎ সিং ও শিবরাম রাজগুরুকে মৃত্যুদণ্ড দেয়। ১৯৩১ সালের 23শে মার্চ মাত্র 24 বছর বয়সে তাদের ফাঁসি কার্যকর করা হয়। তাঁদের আত্মত্যাগ ভারতের স্বাধীনতা আন্দোলনে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছিল। আজও সুখদেব থাপার দেশের যুব সমাজের কাছে সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতীক হিসেবে স্মরণীয়। তাই প্রতি বছর 23শে মার্চ শহীদ দিবস হিসেবে পালন করা হয়। ১৯১৫ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন পল স্যামুয়েলসন। তিনি ছিলেন বিখ্যাত মার্কিন অর্থনীতিবিদ ও আধুনিক অর্থনীতির জনক। ১৯৩২ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেন। 1967 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন মাধুরী দীক্ষিত, বলিউডের একজন কিংবদন্তী অভিনেত্রী। তার বিভিন্ন রকম উল্লেখযোগ্য জনপ্রিয় চলচ্চিত্র হচ্ছে হাম আপকে হ্যায় কন, দিল তো পাগল হ্যায়, তিজাব, বেটার মতো জনপ্রিয় ছবি। এছাড়াও রয়েছে দিল, সাজন, খলনায়ক, দেবদাসের মতো উল্লেখযোগ্য চলচ্চিত্র প্রভৃতি। 1894 সালে আজকের দিনে প্রয়াত হন বাঙালি লেখক, শিক্ষাবিদ ও সমাজচিন্তক ভূদেব মুখোপাধ্যায়। তিনি শিক্ষকতা দিয়ে নিজের কর্মজীবন শুরু করেন এবং পরে শিক্ষা বিভাগে গুরুত্বপূর্ণ পদে কাজ করে থাকেন। এবং তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে স্বপ্নলব্ধ ভারতের ইতিহাস, অঙ্কুরীয় বিনিময়, পারিবারিক প্রবন্ধ ও সামাজিক প্রবন্ধ। এই প্রত্যেকটা লেখায় আমরা দেখতে পাই তাঁর লেখার প্রতি জাতীয়তাবাদ, সমাজ নিয়ে চিন্তা এবং শিক্ষার গুরুত্ব স্পষ্টভাবে তিনি কিন্তু এই লেখাগুলোর মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। 1936 সালে আজকের দিনে প্রয়াত হন স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি শিল্পপতি এবং দক্ষ প্রকৌশলী। জীবনের বিভিন্ন চড়াই উৎসাই পেরিয়ে তিনি ধীরে ধীরে একজন সফল ইঞ্জিনিয়ার এবং শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠিত হন এবং তিনি

তত্ত্বাবধানে করেছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, পলতা ওয়াটার ওয়ার্কস, এসপ্ল্যানেড ম্যানশন এবং মহীশূর প্যালেসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা। তার কাজের জন্য তিনি স্বীকৃতিরূপে 1922 সালে নাইট উপাধি লাভ করেন। আর বন্ধু, গল্প হচ্ছে আর গল্পের সঙ্গে তো গান থাকতে হবে, তাই এখন তোমার জন্য রয়েছে শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি। শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম একটা সুন্দর গান শুনে। সত্যি তাই, আমরা আজকে কথা বলছি আন্তর্জাতিক পরিবার দিবস নিয়ে, আর তার সঙ্গে মানে পরিবারের সঙ্গে মায়ার একটা তো ওতপ্রোতভাবে সংযুক্ত সম্পর্ক রয়েছে, কারণ মায়া ছাড়া কি, আবেগ ছাড়া কি আর পরিবার পরিবার হয় বলো তো। তো এই যে মানে আমি পরিবার নিয়েই কথা বলছি, তো একটা বাড়িতে বা একটা পরিবারে দেখো, এই যে বলছিলাম না প্রথমেই যে একদম এখন বর্তমান সময়ে সময়টা বদলে গেছে, বদলেছে আমাদের জীবনযাত্রা, আর তার সঙ্গে বদলেছে কি জানো, এই যে একটা পরিবারের চেনাচরিত একটা স্কেচ, সেইটাও কিন্তু, এই ছবিটাও কিন্তু কোথাও একটা গিয়ে এখন বদলে গেছে সময়ের সঙ্গে তাল মেলানোর জন্য। মানে একসময় দেখো দাদু ঠাকুমা কাকা পিসি ভাই বোন মিলিয়ে মানে বড় যৌথ পরিবার ছিল, আর যৌথ পরিবার মানেই আমরা জানি যে খুবই হাসি মজা একটা আনন্দের একসঙ্গে থাকার একটা সুন্দর জায়গা, কিন্তু এখন সেই জায়গা অনেকটাই মানে ছোট করে নিয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি। অবশ্যই সেটা আমাদের নিজেদের ব্যস্ততা হতে পারে, আমরা নিজেরা পড়াশোনার জন্য দূরে থাকি, নিজেরা চাকরির জন্য দূরে থাকি, মানে নিজের জীবনকে নিয়ে আমরা সিরিয়াস হয়ে গিয়ে এবং নিজের জীবনটাকে সুন্দর করে গোছানোর জন্য হয়তো সেই সময়টুকু আমরা দিতে পারছি না বলে আমাদের বাধ্য হয়েই এক প্রকার আলাদা থাকতে হচ্ছে। মানে এটা যদি না হতো তাহলে নিশ্চয়ই কেউ আলাদাভাবে থাকতো না। তো কোথাও একটা গিয়ে আমরাও সময়ের চাপে বাঁধা পড়ে গিয়েছি বলা যেতেই পারে। আর যারা মানে মনে করো এই যে এত একটা মানে ব্যস্ততা বেড়েছে, সঙ্গে রয়েছে সোশ্যাল মিডিয়া, আর কোনো কোনো সোশ্যাল মিডিয়ার যুগ তো নিউ ডিজিটাল এজ এরা, তো সেখানে কোথাও একটা গিয়ে মানে এই যে ডিনার টেবিলে মানে সারাদিন অনেক কাজকর্ম করার পরেও সেটা হচ্ছে আমরা একটু গল্প করার মানে বদলে যদি ফোন ঘাঁটতে থাকি বা সামান্য একটু খোঁজ না নিই তাহলে কি হয় বলো। তো পরিবারের মানুষগুলোর জন্য তো আমাদের সেইটুকু সময় রাখা উচিত, মানে আমরা সবাই সেটা রাখি। তো এই যে পরিবর্তনের কারণ মানে

একটা প্রশ্ন তো তাও থেকেই যায় যে ফ্যামিলি বন্ড কি আগের মতোই আছে? মানে দেখো, একটা পরিবারের মধ্যেই কত রকম মানুষ থাকে, কিন্তু সবার সঙ্গে আমাদের বন্ড কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, স্ট্রং বন্ড, কিন্তু বন্ডটা কি বলতো একটু অন্যরকম। যদি তোমাকে আমি বলি তাহলে বুঝবে, সেটা হচ্ছে আমাদের স্ট্রিক্ট বাবা, মানে যিনি আমাদের একটু রাগ দেখালেও ভেতরে ভেতরে কিন্তু সবচেয়ে আমাদের নিয়ে বেশি চিন্তা করেন। সবসময় ভাবেন যে আমার মেয়েটা বা আমার ছেলেটা ঠিকঠাক কাজে যাচ্ছে তো, বা কলেজ যাচ্ছে তো, ভালোভাবে পড়াশোনা হচ্ছে তো, মানে সর্বোপরি ওর জীবনটা ঠিকঠাক আছে তো, ও কোনো স্ট্রেস নিয়ে ফেলছে না তো, সেটা আমাদের সঙ্গে এখন যদি শেয়ার না করে তাহলে আর কখন করবে? তাই জন্য আমার মনে হয় কি বলতো, বাবা মার সঙ্গে না সমস্ত কিছু শেয়ার করা উচিত। মানে দেখো, ওরা কিন্তু তোমাকে খুব ভালো গাইড করতে পারবে বন্ধু, একদম ঠিক। মানে তুমি যদি তোমার কোনো বৈশী মানুষের সঙ্গে বসে আলোচনা করো, ঠিক আছে, ইটস গুড, বাট কোথাও একটা গিয়ে না, মানে যা হচ্ছে সেটা সবটা না বললেও কিছুটা কিন্তু বাবা মার সঙ্গে ভাগ করে নাও। হ্যাঁ, এবার অতিরিক্ত স্ট্রেস হয়ে গেলে সেটা যদি শুনে তাদেরও খারাপ লাগে, তখন একটু ব্যালেন্সড করে বলতে হবে, মানে তুমি এই আলোচনাটা একটু করো, মানে ঠিক আছে, যেটা মানে আমরা করি থাকি আর কি, মানে পার্সোনালি তো আমিও করি, সেটা হচ্ছে সারাদিন যা যা হলো সবটা এসে আমি কিন্তু মাকে বলি, আমার ভালো লাগে আসলে সেরকম করে ওরকম কথা বলা বা কথা শোনার মতন সেই মানুষটারও তো কেউ নেই, তো আমরা ছাড়া কেই বা বলবে বলো? তো এই যখন বললাম আমাদের স্ট্রিক্ট বাবা, আর আমাদের মা তো রয়েছেন যিনি মানে সবথেকে বেশি ওভার প্রোটেক্টিভ আমাদেরকে নিয়ে, সবটা বিষয়, মানে যদি আমরা ভাতও না খাই তিনি ভাবেন যে আমাদের অনেক শরীর খারাপ হয়ে গেছে, তাইও দেখাচ্ছি না। তো এই এতটা ভালোবাসা, এত তো আগলে রাখা, এগুলো কিন্তু পরিবার বাবা মা ছাড়া আর কেউ করবে না। আর বাবা মা বলতে পরিবার শুধু নয়, সেটা হচ্ছে এর বাইরেও একটা পরিবার রয়েছে। কীরকম পরিবার? সেটা হচ্ছে আমাদের ভাই বোনের সঙ্গে আমাদের সম্পর্ক। এই যে বলছিলাম না যে কিছু একটা হয়ে গেল, এই খুনসুটি হচ্ছে, মারামারি হচ্ছে, দিয়ে আবার সবটা ঠিক হয়ে যাচ্ছে, এই একটা কানেকশন। আবার দেখবে পিসি, মানে অনেক সময় গসিপ কুইন পিসি থাকে, কারণ যেসব গসিপগুলো বাবা মার সঙ্গে করা যায় না অনেস্টলি, সেগুলো কিন্তু পিসির সঙ্গে খুব মজা করে আমরা করতে পারি। আর পিসিও আমাদের অনেক বেশি খেয়াল রাখেন, সেটা তো আর বলার মানে দরকারই নেই। সেটা হচ্ছে তো এই যে কোথাও একটা গিয়ে কথাগুলো না বললে বা তাদের সঙ্গে সময় না কাটালে না মন থেকে শান্তি আসে না, তাই না বলো? তো এই যে বিভিন্ন রকম সময় খেলতে থাকা, মানে সময় ঘুরতে থাকা, এক প্রকার খেলতে থাকাই বলতে পারো, সেটা হচ্ছে আমাদের গেমার কোনো ভাই বা বোন থাকলে তো, বা এখন শর্টস ভিডিওর যুগ চলে এসেছে, তো যদি কোনো বোন বা দিদি থেকে থাকে তাহলে তোমরা দেখবে, মানে কেউ হয়তো করে না আবার কেউ করে, তো এটা ডিপেন্ডস করছে না কে কী করবে, তার মুডের ওপর, তার চয়েসের ওপর। তো যাই হোক, এই সমস্ত কিছু চক্করেই হচ্ছে আমাদের সেই রঙিন পৃথিবীটা, আমাদের সেই রঙিন পরিবারটা আর কি। তবে কি বলতো, পরিবার মানে এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা হচ্ছে ব্লাড রিলেশনের একটা কথা চলে আসে এখানে। কিন্তু দেখো, অনেক সময় আমাদের বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তারপর হোস্টেলের রুমমেট, তারপর হচ্ছে অফিস কলিগ, তারপর আমরা যদি কোনো একটা ছোট্ট পাপ্পি বা ছোট্ট কিটেন পুষি, মানে আমাদের সেই পশুটাও কিন্তু আমাদের পরিবারেরই একটা অঙ্গ। তো এই যে যারা জীবনে কঠিন সময় পাশে থাকে, যারা তুমি যখন খুব কাঁদছো, খুব স্ট্রেসে আছো, মনে হচ্ছে আর কিচ্ছু হবে না, আমি একদম মানে ভেঙে পড়েছি, তখন যারা তোমার কাঁধে হাত দিয়ে বলবে আরে কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, সময় দে, পাশে আছি তো, দেখ না কি হয়, এই যারা সর্ট আউট করে সে সমস্যাগুলো, তারা কিন্তু পরিবার, মানে সবটা মিলিয়ে পরিবার, ঠিক আছে। তো এই যে একটা আমাদের চুজন ফ্যামিলি তারা, আর আজকের দিনে এই সম্পর্কগুলোর গুরুত্ব কিন্তু মোটেই কম নয়, বরঞ্চ বেশি। আর পরিবার মানে যে সবসময় নিখুঁত ছবি হবে সেটাও না, মানে কোথাও একটা আমরা দেখতে পাই সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি, আবার কোথাও গ্র্যান্ড প্যারেন্টস তার নাতি নাতনিকে বড় করছেন, আবার কোথাও অ্যাডপ্টেড চাইল্ডকে ঘিরে রয়েছে একটা নতুন পৃথিবী। মানে দেখো, ভালোবাসাটা ইম্পর্টেন্ট, মানে ভালোবাসা থাকলে কোনো পরিবারই অসম্পূর্ণ নয়, যদি সেখানে ভালোবাসা থাকে। আসলে কি বলতো, এই সম্পর্কগুলোর আসল ভিত্তি হচ্ছে আমাদের রক্ত নয় কিন্তু অনুভূতি, ফিলিং, আমাদের একটু লাভ, একটু ফিলিং কিন্তু সেই পরিবারের কানেকশনটাকে না আরও বেশি স্ট্রং করে তুলতে পারে। আর এই যে দেখো, বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা জেনারেশন গ্যাপের কথা চলে আসে, সেটা হচ্ছে একটা পরিবারে অনেক বিষয় উঠছে, সেটা হচ্ছে কখনো ক্যারিয়ার চয়েস হতে পারে, কখনো সেটা আমরা অতিরিক্ত যখন সোশ্যাল মিডিয়া বেশি টাইম দিয়ে ফেলি, কিংবা আমরা যদি মানে একটু স্বাধীন হতে চাইছি, মানে এই সময়টা এরকম নয় যে আমাদের একটু স্বাধীনতা চাই, মানে এত বেশি মানে আমার প্রাইভেসিতে মানে সবসময় ইন্টারাকশন, সেটা আমার ভালো লাগছে না, ইন্টারাকশন ভালো লাগছে না, তো তখন একটু ফ্রিডম বা বলো এখন লাভ ম্যারেজের মানে যুগ, তো সেখানে কোথাও গিয়ে দুটো প্রজন্মের মধ্যে একটা ভাবনা চিন্তা, মানে আমরা একরকম ভাবছি, তারা একরকম ভাবছে, কিন্তু কোথাও গিয়ে কিন্তু আমাদের ভাবনাটা এক হয়ে যাচ্ছে, মানে পরে যখন তোমার সঙ্গে তার আর্গু হচ্ছে, তারপরে কিন্তু তুমি যখন তাকে ভালো করে বোঝাচ্ছ, সে কিন্তু বুঝে যাচ্ছে, আর বোঝার পরে তোমাকে এমন করে গাইড করছে যে গাইডেন্সটা তুমি অন্য কোথাও পাবে না। তো এই বিষয়গুলোতে কিন্তু পরিবারের ভূমিকা একটা মানে অনস্বীকার্য বলতে পারো। আর জানো তো, মানে এই যে মানে পরিবারের কথা এতক্ষণ তো বললাম, মানে মানুষগুলোর কথা, চরিত্রগুলোর কথা, কিন্তু আর একটা কথা না বললে কিন্তু যে স্টার্টারটা অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে খাবার। হ্যাঁ, একদম ঠিক, এটা ছাড়া তো মানে অসম্ভব,
সেটা হতে পারে মায়ের হাতে একদম সিম্পল ভাত ডাল আলু পোস্ত মাছ ভাজা, সেটা যখন মা এক

নিজের হাতে করে খাইয়ে দেয় না, তার টেস্টটা আলাদাই, মানে সেটা দ্বিগুণ হয়ে যায়। আর শুধুমাত্র মা বলছি কেন, মানে আমাদের ঠাম্মা বা আমাদের দিদুন তারা কিন্তু কী করে বলতো, মানে যখন আমাদের জন্মদিন থাকে তখন নিজের হাতে পায়েস করে খাওয়ায় বা ক্ষীর করে খাওয়ায়। শুধুমাত্র মানে সেইটার একটা আলাদাই মানে এক্সাইটমেন্ট, ঠিক আছে যে দাদুন হাতের আমি রান্না খাবো, পায়েস বলো বা ক্ষীর বলো, তো এরকম বিভিন্ন রকম খাবার, তারপর পুজো স্পেশাল যে রান্নাগুলো করেন ওনারা, কি দারুণ, মানে একটা ভালোবাসা দিয়ে, এই রন্ধনে বন্ধন কথাটা আছে না, ঠিক সেই রকমই একটা ভালোবাসা নিয়ে কানেক্ট করে রাখে, এই সবটা কিন্তু কানেক্ট করে রাখে সেই পরিবারটার ভেতরেই, সেই বাড়িটার মধ্যে, যেটা আমরা বলতে পারি একটা ভালোবাসার আমাদের বারান্দা, একটা উন্মুক্ত স্পেস, ঠিক আছে। তো এই যে এতক্ষণ তোমাকে এইবার রান্নার কথা বলছিলাম, কিন্তু আমার মনে হয় আর একটা নস্টালজিক ঘটনা, সেটা হচ্ছে আমাদের ফটো অ্যালবাম। একদম, মানে এই যে ছবি যেখানে তুমি দেখতে পাচ্ছ তোমার অন্নপ্রাশনের ছবি থেকে শুরু করে তোমার এক বছর, দু বছর, তিন বছর, পাঁচ বছর, তাই নয়, প্রথমবার তুমি যখন দুর্গাপুজোয় বাবা মার হাত ধরে ঠাকুর দেখতে গেছিলে সেই ছবি অবধি তুমি পেয়ে যাবে। তখন মনে হয় ইস রে, আবার যদি সেই মানে টাইমটাই চলে যেতে পারতাম কত ভালো হতো। মানে এখনই বড় হয়ে যাচ্ছি, কাজের চাপ বাড়ছে, পড়াশোনার চাপ বাড়ছে, কিন্তু দেখো সকল আমি কত ভালো ছিলাম, একটা কটনের জামা পরে মানে চুলটুল বেঁধে ঠিকঠাক হয়ে একদম বসে থাকতাম, সবাই এসে আদর করতে পারে, কি দারুণ একটা লাইফ না? সেই লাইফটা কি করে আমরা বুঝছি বলো তো? সেই যে ফটো অ্যালবামগুলো দেখে, মানে তখন তো এত মোবাইল ফোন ছিল না যে মোবাইল ক্যামেরায় তুলে রাখবে তখন সেই অ্যালবামে, তো এই বিভিন্ন রকম নস্টালজিক অনুভূতিগুলো আমাদের পরিবারের সদস্যরা আমাদের জন্য গিফট হিসেবে রেখে গেছে, উপহার বলতে পারো। কিন্তু বন্ধু, মানে কখনো ভেবে দেখেছো ওই যে আমি ক্যারেক্টারগুলোর কথা বললাম, মানে আমাদের মা বাবা ভাই বোন পিসি, এতে যদি রোলটা রিভার্স হয়ে যায়, ভাবছো তো এরে এবার কী কথা, রোল রিভার্স হলে কী হবে? আচ্ছা ধরো এমন যদি হয় যে বাবা আমাদের ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, আর মা গেমার, আর ছেলে মানে আমরা ছেলেমেয়েরা যারা আছি তারা হচ্ছে আমরা বাজেট সামলাচ্ছি, মানে সংসারের খরচপাতি সামলাচ্ছি, কেমন হবে বলো তো বিষয়টা? মানে ভাবছোই তো কীরকম একটা হাসি পাচ্ছে, একটা অদ্ভুত লাগছে, অকওয়ার্ড সিচুয়েশন না? হ্যাঁ, মাঝে মাঝে এরকম থটস আমার মাথায় ঘুরে ঠিকই, কিন্তু তাই বুঝতে পারছো যে রোলটা রিভার্স হয়ে গেলে কতটা চাপ পড়তে পারে। তো এইখানে এই জন্য মনে হয় বলা যে পরিবারটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে মানে নির্ভর করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলা ভালো। তো মানে আমরা এখান থেকে না মানে শিখি আমাদের প্রথম স্কুলে যাওয়া, তারপর শিখি বড়দের সম্মান কীভাবে করতে হয়, কী করে ভালোবেসে আঁকড়ে রাখতে হয়, দায়িত্ব বোধ নেওয়া, আমরা দেখেই তো বড় হই না তাদেরকে। তারপর এই যে আমাদের একটা কালচার, সেটা বিভিন্ন ভাষায় বিভিন্ন রকমের কালচার হতে পারে, নিজেদের সংস্কৃতি নিজেদের শিকড়, সেই সম্পর্কগুলোর মূল্যবোধ আর সর্বোপরি কি জানো তো, মানে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, ঠিক আছে, এইগুলো কিন্তু শিখছি আমরা সেই পরিবারের মানুষগুলোর থেকেই। মানে আমাদের জীবনটাকে একটা সঠিক ট্র্যাক লাইনে নিয়ে যাওয়ার জন্য ফ্যামিলির ইম্পর্টেন্স মানে অনস্বীকার্যটা বলতেই হবে। তো এরকমভাবে বিভিন্ন রকম ব্যাপার তো চলতেই থাকে। আর এই দেখো, আমরা যতই আধুনিক হয়ে যাই, যতই আমরা সেই মানে অনেক দূরে একটা থাকছি নিজেদের কাজের জন্য, যেটা বারবার বলছি আর কি, তখন কিন্তু মনে হয় যে একটা ফোন, একটা ভিডিও কল করে যদি কথা বলতে পারতাম তাহলে কী না ভালো হতো, বা মনে করো অনেক দূরে আছি মানে অন্য রাজ্যে আছি, পুজোর সেই চারটে দিনের ছুটিতে এলাম, উফ, নিজের শহর, নিজের বাড়িতে নিজের পরিবারের মানুষের সাথে দেখা করা, মানে এটা একটা আলাদাই অনুভূতি, তাই না? তো আমরা কিন্তু এখানে বারবার ঠিক ফিরে আসতে চাই। আর দেখো পরিবার মানে তো মানে সবাই মিলে একটা পরিবার, তো সেখানে বাবার ভূমিকাটাও কিন্তু আলাদা করে বলার নয়, মানে তার কথা নিয়ে বলতে হলে তো মানে গোটা একটা এপিসোড লেগে যাবে। তো এখন সেরকম একটা গান রয়েছে অনুপম রায়ের কণ্ঠে, শুনতে থাকো, এটা প্রত্যেকটা বাবার জন্য।

ফিরলাম একটা সুন্দর গান শুনে আজকের আড্ডায়। সত্যি তাই, মানে আমরা তো বাবাদেরই মতো না, মানে বাবা হচ্ছে পরিবারের ছাতা আর মা হচ্ছে সেই ছাতাটার রক্ষা কবচ, যে কিনা বিভিন্ন রকম ঝড় জল বৃষ্টি থেকে সেই ছাতাটাকে বাঁচিয়ে রাখে। কথা হচ্ছে বন্ধু আন্তর্জাতিক পরিবার দিবস নিয়ে, সঙ্গে রয়েছি অন্বেষা। আর তো যেমনটা বলছিলাম, এতক্ষণ বললাম পরিবারের কথা, কিন্তু হঠাৎ করে আন্তর্জাতিক পরিবার দিবস কেন আজকের দিনটা, তাই তো মাথায় এটাই প্রশ্নটা তোমার ঘুরছে। সেটা হচ্ছে এই কয়েকটা জিনিস মাথায় রেখেই 1980 সালের জাতিসংঘ, মানে ইউএন, ইউনাইটেড নেশন, সেটা কি করলো না, পরিবার সম্পর্কিত বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করলো। ঠিক আছে, মানে তখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল যে সমাজে পরিবারের গুরুত্ব বা ভূমিকা ঠিক কতটা। এবার পরিবারগুলো নানা রকম সামাজিক অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হচ্ছে, কারণ সব পরিবার সবসময় যে খুব মানে মানে কি বলবো অনেক ধনী বা অনেক সচ্ছলভাবে বিলং করবে তা তো নয়। চড়াই উচড়াই তো মানুষের জীবনে যেমন আছে, প্রত্যেকটা ফ্যামিলিতেও তেমন আছে। তো সেই কারণে আবার 1983 সালে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের সুপারিশের ভিত্তিতে পরিবারের উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে একটি প্রস্তাব গ্রহণ করা হলো। এবার সেখানে ইউএন মহাসচিবকে আহ্বান জানানো হয় যাতে সরকার, নীতি নির্ধারক এবং সাধারণ মানুষের মধ্যে পরিবারের বিভিন্ন রকম সমস্যা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আরও সচেতনতা, মানে অ্যাওয়ারনেস বা অ্যাওয়ার তৈরি করা যেতে পারে, এবং সেই সমস্যাগুলো সমাধানের উপায় নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা করা হলো। তো 1985 সালে জাতিসংঘ উন্নয়নের ক্ষেত্রে পরিবার বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে আলোচনা শুরু করে। এর মূল লক্ষ্য ছিল কি, সেটা হচ্ছে যে বিশ্বজুড়েই পরিবারগুলোর অবস্থা, সমস্যা ও কল্যাণ, মানে ওয়েলফেয়ার, সেটা সম্পর্কে আন্তর্জাতিকভাবে অ্যাওয়ারনেস বৃদ্ধি করা এবং বিভিন্ন রকম সরকার সংগঠন যেন পরিবারকে কেন্দ্র করে কার্যকর পরিকল্পনা গ্রহণ করে এবং সেই বিষয়গুলোকে নিয়ে উৎসাহ দেয়, সেইটাও মানে বলা। তো এবার বিভিন্ন দেশের মতামত প্রস্তাব গ্রহণের ভিত্তিতে জাতিসংঘ পরিবারকে বিশেষ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক বছর ঘোষণা করার সিদ্ধান্ত নিল। সেই অনুযায়ী 1989 সালের 9th December জাতিসংঘ সাধারণ পরিষদ 1994 সালকে আন্তর্জাতিক পরিবার বর্ষ হিসেবে ঘোষণা করে। আর তারপরে মানে 1993 সালের 20 September জাতিসংঘ সাধারণ পরিষদ

একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে যে প্রতি বছর 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে পালন করা হবে। এরপর 1996 সাল থেকে সারা বিশ্বে এই দিনটি বিশেষভাবে পালন করা হচ্ছে, আর এর মূল উদ্দেশ্য হচ্ছে যে পরিবারের সম্পর্ক, ঐতিহ্য, পারস্পরিক বন্ধনকে আরও শক্তিশালী করা, মানে ফ্যামিলি বন্ডকে আরও জোরদার করা, এবং পরিবার সম্পর্কিত সামাজিক অর্থনৈতিক যেটা বললাম, এবং জনসংখ্যাগত বিভিন্ন বিষয় নিয়ে মানুষের সম্পর্কে এই সচেতনতা ছড়িয়ে দেওয়া। তো এই যে বর্তমান মানে জীবনে একটা কাজের চাপ রয়েছে, শিক্ষা রয়েছে, স্বাস্থ্য রয়েছে, দারিদ্রতা রয়েছে, কিংবা একে অপরকে পর্যাপ্ত সময় দিতে না পারা, সবটাই রয়েছে। তো এই যে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে, এবার সেটাই আমাদের এই পরিবার দিবসের দিনটি বারবার মনে করিয়ে যায় যে শুধু একসঙ্গে থাকলেই নয়, পরিবারের সদস্যদের সময় দেওয়া, তাদের বোঝা এবং পাশে থাকাও সমানভাবে গুরুত্বপূর্ণ। একেবারে ঠিক। তো পরিবারে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে, সহমর্মিতা থাকতে হবে, ভালোবাসা থাকলে কিন্তু সেই পরিবার আরও সুন্দর, আরও সম্পর্ক মজবুত এবং গাঢ় হয়ে ওঠে। ঠিক আছে, তো পৃথিবীর এই যে প্রতিটা দেশ এবং সংস্কৃতিতে মানে পরিবারের গুরুত্ব অপরিসীম। তো এই কারণের জন্যই একজন মানুষের হচ্ছে মূল্যবোধ, মানবিকতা গড়ে তুলতে সাহায্য করে। তাই পরিবারকে সমাজ ও রাষ্ট্রের আয়না বলা হয়। এবার পরবর্তীকালে 2015 সালে 25শে সেপ্টেম্বর জাতিসংঘের 193টি দেশ একসঙ্গে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণ করে। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে 17টা লক্ষ্য, ওরা হচ্ছে টার্গেট পূরণ করার একটা সিদ্ধান্ত নিয়েছে। কী কী আছে সেখানে? সেখানে রয়েছে দারিদ্র দূর করা, বৈষম্য কমানো, পরিবেশ রক্ষা করা, এবং সমাজ সবার জন্য সুন্দর নিরাপদ ভবিষ্যৎ রাখা, মানে সুস্থায়ী উন্নয়ন, যেটা তোমার ভবিষ্যৎ প্রজন্ম মানে নিতে পারবে, বাঁচতে পারবে। শুধুমাত্র এই প্রজন্মটাই সে কাজটা করলো দিয়ে কাজটা মলিন হয়ে গেল বা মিলিয়ে গেল, আমাদের জন্যই কাজ করা হবে তেমনটা নয়। আমাদের প্রজন্ম, তার প্রজন্ম একদম দীর্ঘমেয়াদী সুস্থায়ী এই উন্নয়নটা চলবে, সেইটা নিয়ে হচ্ছে কাজ করবে। তো এখানে বলা যায় যে বিশেষভাবে যে আসলে একটা শক্তিশালী এবং সুখী পরিবারই পারে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে। মানে তুমি যত বেশি পরিবারের সঙ্গে মিশবে, তাদের থেকে সেই মূল্যবোধগুলো আরোহণ করবে, তুমি তত বেশি সমাজের একটা প্রকৃত মানুষ তৈরি হবে। তাই জন্য পরিবারকে ভালো রাখা মানে শুধুমাত্র কিন্তু কয়েকজন মানুষকে ভালো রাখা নয়, বরং পুরো সেই ব্যাপারটা, মানে পুরো জায়গাটাকে তোমাকে সুস্থ মানে সুন্দরভাবে সুস্থভাবে তৈরি করা, ঠিক সেই রকম একটা ঘটনা কিন্তু এখানে বলা হয়েছে। তো মূলত এটাই হচ্ছে আন্তর্জাতিক পরিবার দিবসের একটা হচ্ছে বিষয়। এবং প্রত্যেক বছর মানে এই যে 2023, 24, 25, 26 বিভিন্ন বছরে আলাদা আলাদা একটা বিষয় নিয়ে আন্তর্জাতিক পরিবার দিবস একটা তাদের থিম রাখে। যেমন এই বছরের থিম কী বলতো, এবছরের থিম হচ্ছে ফ্যামিলিস ইনইকুয়ালিটিস অ্যান্ড চাইল্ড ওয়েলবিং, মানে পরিবারের বৈষম্য, শিশুদের জন্য সুস্থ ভবিষ্যৎ। মানে এই বছরের মূল মেসেজ বা বার্তা হলো সমাজে, মানে সমাজে বাড়তে থাকা বৈষম্য কীভাবে পরিবারগুলোর জীবনকে প্রভাবিত করছে এবং তারা সরাসরি প্রভাব পড়ছে শিশুদের ওপর। তো সেই রকম মানে অনিশ্চয়তা, বা আমরা জানি একটি মানে শিশু সুন্দরভাবে বড় হয়ে ওঠার পেছনেও কিন্তু একটা পরিবারের ভূমিকা থেকেই যায়। তো এই যে বিভিন্ন রকম আর্থিক অনিশ্চয়তা, তারপর কাজের চাপ, পর্যাপ্ত সহায়তার অভাব, এইগুলোর মানে প্রয়োজনীয় পরিষেবা না পাওয়া, এই সমস্যাগুলোর হচ্ছে মুখোমুখি হচ্ছে। এর ফলে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। সেটাই ভেবে এই বছরের থিম বা প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফ্যামিলিস ইনইকুয়ালিটিস অ্যান্ড চাইল্ড ওয়েলবিং। তো বিশেষ করে যেসব পরিবারের মধ্যে একটা আয়ের সমস্যা তৈরি হয়েছে, যেখানে মা বাবা দুজনেই যথেষ্ট সময় দিতে পারেন না তাদের সন্তানদের, তো তাদের ভবিষ্যতের একটা ঝুঁকি থাকছে, এবং অনেক সময় সেই রকমভাবেই নারী পুরুষের একটা বৈষম্যের কথা উঠে আসে, একটা অভিভাবনের কথা উঠে আসে, জাতিগত সমস্যা উঠে আসতে পারে। তো এইগুলোর একটা হচ্ছে অতিরিক্ত কী বলতো, চ্যালেঞ্জ নেওয়া। তো এইটাই হচ্ছে মানে সুস্থভাবে যাতে এটাকে মেনটেন করা যেতে পারে, এরকম যেন কিছু না হয়, সেইটা হিসেবেই এই বছরের প্রতিপাদ্য বিষয়ে এটা করা হয়েছে। আর এখন তোমার জন্য রয়েছে আরও একটা সুন্দর গান, শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম একটা সুন্দর গানের পর। আর কথা হচ্ছে আন্তর্জাতিক পরিবার দিবস নিয়ে। কিন্তু বন্ধু, এই যে পরিবার বাড়িঘর দোরের কথা বললাম, এর সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ। তাই পরিবারকে যেমন আমরা ভালো রাখবো, তেমন তো আমাদের উচিত যে পরিবেশটাকেও সেরকমভাবে ভালো রাখা। এটাও কিন্তু বলা হয়েছে মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে। তো এই যে আমরা ছোটোখাটো কিছু বিষয় নিয়েই আমাদের সেই পরিবেশটাকে ভালো রাখতে পারি, যেমন বিদ্যুতের অপচয় একটু কমানো, প্লাস্টিক ব্যবহার মানে না করা করলেই ভালো সেটা, এবং পরিবেশ বান্ধব মানে যেগুলো রিসাইকেল করা যাবে এমন জিনিসপত্র ব্যবহার করা, এবং খাদ্যাভ্যাসে কিছু একটু ভালো যাতে শরীর টরীর খারাপ খুব একটা না হয়। এবং এই বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হয়েছে, বিভিন্ন রকম পলিসি সম্পর্কে এখানে বলা হয়েছে। আসলে কি বলতো, মানে পরিবার বলতেই কখনো সেই বলে না মা বাবা আর আমি, এটা নিয়ে কিন্তু পরিবার নয়, পরিবার হচ্ছে সবটা মিলিয়ে। এবার এই আজকের এই পরিবার দিবস নিয়ে তুমি কিভাবে পালন করতে পারো সেটাও আমি তোমাকে বলছি। সেটা হচ্ছে, দেখো, তুমি ছোটো ছোটো কয়েকটা জিনিস করতে পারো। যেমন আজকের পরিবারের সবাই মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করো, একটু মানে সময় পেলে তো তোমরা গান শুনতে পারো, একটা সিনেমা দেখতে পারো, কিংবা যদি চাও তো একসঙ্গে একটা ছবি আঁকতে পারো। এবার তোমাদের বাড়িতে মানে যাদের বাড়িতে গাছ আছে তারা কিন্তু একসঙ্গে মিলে সেই গাছগুলোর একটু পরিচর্যা করো। এভাবেই হচ্ছে নিজেদের এই আজকের দিনটা একটু উদযাপন করো না, ক্ষতি কী, সব দিন তো এক মানে জীবন চলছে। আজকে একটু নিজের কাছের লোকেদের সঙ্গে একটু খাওয়া দাওয়া করো, গল্প করো, এভাবেই মানে উদযাপন করো আর কি। সারা দেশ করছে, তুমি করবে না কেন বলো? তো এরকমভাবেই। আর একটা কথা, হ্যাঁ, যাতে বেশি পরিবারের মধ্যে ওই একটা হয় না টক্সিসিটি, সেটা যাতে না আসে, তার জন্য কী করবে বলো তো? মানে এটা আমি অনেক মাথা খাটিয়ে তারপর ভেবেছি যে এই যে ওর তার সম্পর্কে নিজের তুলনা, এইটা কিন্তু করা বন্ধ করে দিতে হবে। মানে পাশের বাড়ি আত্মীয় কী বললো না বললো অত তুলনা করে লাভ নেই। মানে অপ্রয়োজনীয় তো ভাবনা চিন্তা না করে নিজের মতন এগিয়ে চলো, মানুষগুলোকে ভালোবাসো, আগলে রাখো, এই তো আর কি। আর এই কেউ পরিবারের কেউ কষ্ট থাকলে তার পাশে দাঁড়াও, মানে সুখ দুঃখ একসঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই কিন্তু পরিবারের সেই আসল শক্তিটা লুকিয়ে থাকে। আর এই যে তোমার সঙ্গে গল্প করছি, আমার একটা কবিতা অনেকক্ষণ ধরে মাথা সেই চারটে লাইন ঘুরছে, সেটা হচ্ছে কী বলতো, যে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে।

আমাদের কথা কিবা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। তো ভালো থাকুক তারা যারা বিশ্বাসে ভালোবাসায় বেঁধে থাকতে জানে, ভালো থাকুক সমস্ত যৌথ পরিবার, প্রত্যেকটা মানুষ, কারণ আজকাল পরশু সব সময় আমাদের পরিবার দি বস। তো এখন তোমার জন্য রয়েছে আরও একটা গান। মোটামুটি এই পরিবার সম্পর্কের কথা তো শেষ করলাম, আর তার সঙ্গে রয়েছে এই গানটা। শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম একটা সুন্দর গান শুনে। আর বন্ধু, আমি বলছিলাম আজ এই দিনেতে যে আজকে সুখদেব থাপারের জন্মদিন, তো এই যে তার একটা জীবনের একটা ছোট্ট গল্প বলি শোনো। সেটা হচ্ছে, তিনি তো খুব সাহসী ছিলেন ছোটবেলা থেকে, এবং এটাও শোনা যায় যে ইংরেজ শাসকেরা সাধারণ মানুষকে যে অত্যাচার করেছে, এবং স্কুলে পড়ার সময় একদিন গভর্নর এসেছিল তাদের স্কুলে, তো সবাই তাকে স্যালুট করতে বলেছিল, কিন্তু তিনি তখন মাথা নত করেনি। কারণ সে বলেছিল যে আমি কোনো অন্যায়কারীর সামনে মাথা ঝুঁকাবো না, এটা তার মনে ছিল। এবং সময়ের সঙ্গে সঙ্গে আমরা জানি সুখদেব থাপার বড় হতে লাগলেন, তারপর কিছু সময় পর লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তাকে মানে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হলো। আর যাদের মৃত্যু নিয়ে শহীদ দিবস পালন করা হয়, কিন্তু তারা কোনোদিনই নিজের মানে সাহসটাকে সরিয়ে দিয়ে বা নিজেকে ভয় পেয়ে পিছিয়ে আসেনি, তারা ভেবেছে যে আমরা যদি মারাও যাই আমাদের দেশ, কিন্তু আমাদের দেশ মাতৃকা সেই যত মানে সম্মানের সঙ্গে গর্বের সঙ্গে আমাদেরকে নিয়ে থাকতে পারে, যেন ইতিহাস তৈরি করতে পারে যে আমরা কখনো অন্যায়ের বিরুদ্ধে মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা ভয় পেয়ে ফিরে আসেনি। তো এরকমভাবেই একটা মানুষের জীবন হয়েছে, এবং এই এতটাই সাহস, দেশপ্রেম এবং আত্মত্যাগ যে মানুষকে চিরকাল মহান করে তোলে। মানে অন্যায়ের সামনে মাথা নত না করে সত্যের পথে অটল থাকাই হচ্ছে বন্ধু জীবনের সবচেয়ে বড় শক্তি। আর ঘড়ির কাঁটা বলছে আজকের সুপ্রভাতের সময় তো প্রায় শেষের পথে, আবার গল্প করতে চলে আসবো অন্য কোনো দিন নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ শুনে থাকো যুববাণী। আর হ্যাঁ, তোমার মনের হাসির সঙ্গে, তোমার মুখের হাসির সঙ্গে তোমার মনের হাসিটাও অক্ষত রেখো। আর এখন যেতে যেতে রেখে গেলাম রূপম ইসলামের কণ্ঠে এই গানটা, তাহলে চলো আজকের মতো বাই।

0: liter. Government caps duty-free gold imports at 100 kg under advance authorization scheme. ED arrests Kolkata Police DCP Shantanu Sinha Biswas for running an extortion syndicate. And in Wushu, Aparna Dahiya clinches gold in women's 52 kg category in Santa World Cup in Macau. That's all in Morning News. Have a nice day.
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন নজরুল গীতি, শিল্পী দীপ্তম সিংহ বিশ্বাস।

নজরুলগীতি শুনলেন দীপ্তাম সিংহ বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুনলেন দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট UG পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা নেওয়া হবে। বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র NTA-র অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যের উপর পরীক্ষার্থী এবং অভিভাবকদের নজর রাখতে বলা হয়েছে। গত 23 মে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় বাতিল করা হয় নিট UG পরীক্ষা। নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য আজ রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। রথীন্দ্রবাবু বলেছেন, দলের তরফে তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে

0: বিধানসভার মর্যাদা রক্ষায় তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছে। পুরনগর উন্নয়ন এবং নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এখন থেকে শিশু ও মহিলাদের জন্য পৃথক হেল্পলাইনের বদলে একটি ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বর চালু করা হবে।
1: কেউ বলবে না আপনাকে কি পড়তে হবে, কি খেতে হবে, আর কখন আপনার বেরোনো উচিত বা কখন আপনার বেরোনো উচিত নয়। আমরা বলবো না রাত্রির 8টার পর মহিলারা বেরিয়েছে কেন। 181 উইমেন হেল্পলাইন নাম্বার চালু করব খুব তাড়াতাড়ি, এবং এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে জিও ট্যাগিং এর মাধ্যমে আপনি কোথায় রয়েছেন সঙ্গে সঙ্গে সেই থানায় সেই কানেকশন হয়ে যাবে। প্রত্যেকটি থানাতে মহিলা হেল্প ডেস্ক থাকবে।
0: ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া বিএসএফ এর আউটপোস্ট তৈরির জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে রাজ্য সরকার গতকাল আরও এক দফায় বৈঠক করেছে। নবান্নে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব বন্দনা যাদবের পৌরোহিত্যে বৈঠক হয়। উল্লেখ্য, 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গত সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল। কলকাতা হাইকোর্ট রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা পুলিশকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে বলেছে। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ এক জনস্বার্থ মামলায় গতকাল বলেন, কোনো আক্রান্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় না দেখেই তার দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত হলে তাকে আগের অবস্থাতেই তা ফেরত দিতে হবে। পাশাপাশি 5 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছে। বিজেপি রাজ্যকে প্রতিহিংসা রাজনীতি থেকে মুক্ত করতে চায় বলে দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভোটের ফল ঘোষণার পর 10 জন তৃণমূল কর্মীকে হত্যা করা হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন। বিজেপি এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নয়।
2: 2021 সালে 2রা মে-র পর 56 দিনে 27 জন বিজেপি কর্মী খুন হয়। 27 জন বিজেপির মহিলা কর্মী ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে, আমরা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছে। সেদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? পুলিশ FIR নেয়নি, কারণ তখন রাজ্যে ছিল শাসকের আইন, আর আজকে আইনের শাসন চলছে রাজ্যে। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না, সে আমাদের দলেরই হোক কিংবা অন্য দলেরই হোক।
0: লোকসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কাকলি ঘোষ চৌধুরীকে। এই পদে এলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল কালীঘাটে দলীয় সাংসদদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করেন দলনেত্রী মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই সভাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আজ শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে 2 দফায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রথম দফায় আজ রাত 8টা থেকে সোমবার 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন বন্ধ থাকবে। দ্বিতীয় দফায় আগামী শুক্রবার 22 মে রাত 8টা থেকে পরের সোমবার 25 মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। আজ তাকে আদালতে তোলা হবে। প্রতারণা ও খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে বাঁকুড়া তৃণমূল কংগ্রেস নেতা শ্যামসুন্দর দত্ত ওরফে শ্যামাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকেও আদালতে তোলা হচ্ছে। ISL ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর দুপুর 12:30 গ্রামীণ সংবাদ।

আদা চৌতালে এতক্ষণ তবলা লহরা পরিবেশন করলেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরবর্তী ঘোষণা একটু পরে।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অরুণী দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ।

দোতারা বাজিয়ে শোনালেন স্বপন কুমার বর্মন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচারতরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন মুকেশের কণ্ঠে আনন্দ ছায়াছবি থেকে।

সঞ্জয় তাপ্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন আনন্দ অর আনন্দ ছায়াছবি থেকে, অভিজিৎ, কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল ক্রিকেটের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস টসে জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠিয়েছে। ইডেনে আগামীকাল আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্স এর মুখোমুখি হবে। একাদশ সান্ডা বিশ্বকাপে ভারতীয় উশু দল দুটি সোনা, একটি রূপো ও দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি সেমিফাইনালে পৌঁছেছেন। আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। লখনৌ টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছে। চেন্নাই প্রথমে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 7 ওভারে 2 উইকেটে 44 রান করেছে। 11 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই লীগ তালিকায় পঞ্চম ও সমসংখ্যক ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লখনৌ 10 দলের লিগে সবশেষে রয়েছে। ইডেনে আগামীকাল আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে গুজরাট পয়েন্ট তালিকায় দ্বিতীয়, 11 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে কলকাতা অষ্টম স্থানে রয়েছে। প্লে অফে যাওয়ার কোনোরকম সম্ভাবনা জিয়ে রাখতে হলে কেকেআর কে

0: 90 রান করে। অঙ্কুর পাল 109 এবং ঐশিক প্যাটেল 54 রানে অপরাজিত আছেন। টাউন ক্লাব এখন 240 রানে এগিয়ে রয়েছে। আগামীকাল খেলার শেষ দিন। এরিয়ান ক্লাব সিএবি একদিনের সিনিয়র নকআউট ক্রিকেটের ফাইনালে উঠেছে। সল্টলেকে ভিডিওকন মাঠে আজ সেমিফাইনালে এরিয়ান 77 রানে ভবানীপুর ক্লাবকে হারিয়ে দেয়। 22-ইয়ার্ড স্পোর্টস স্কুল অম্বর রায় অনূর্ধ্ব 13 সাব জুনিয়র ক্রিকেটে বিজয়ী হয়েছে। ফাইনালে আজ তারা 48 রানে ক্যালকাটা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউটকে হারিয়ে দিয়েছে। ম্যাকাউতে অনুষ্ঠিত একাদশ সান্ডা বিশ্বকাপে ভারতীয় উশু দল 2টি সোনা, 1টি রূপ এবং 2টি ব্রঞ্জ পদক জয় করেছে। 6 সদস্যের এই দলে ভারতের মেয়েরাই 2টি স্বর্ণপদক জেতেন। মেয়েদের 75 কেজি বিভাগে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শিবানী তার রুশ প্রতিপক্ষকে পরাজিত করে স্বর্ণপদকটি ছিনিয়ে নেন। অপর্ণাও 52 কেজি বিভাগে এক দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়ে ভারতের দ্বিতীয় স্বর্ণপদক নিশ্চিত করেন। 48 কেজি বিভাগে ভারতীয় বিমান বাহিনীর ক্রীড়াবিদ কুশল কুমার চীনা প্রতিপক্ষকে পরাজিত করে রূপো জেতেন। এদিকে এসএসবির করিনা কৌশিক এবং আইটিবিপির সাগর দাহিয়া ব্রোঞ্জ পদক পেয়েছেন। এর ফলে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে 5 হয়েছে। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি সেমিফাইনালে পৌঁছেছেন। ব্যাংককে আজ কোয়ার্টার ফাইনালে তারা জাপানের তাকুমি নামুরা ও ইউইচি শিমোগামি জুটিকে 21-12, 21-13 ব্যবধানে পরাজিত করেন। মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু জাপানের আকানে ইয়ামাগুচির কাছে 21-19, 18-21, 15-21 ব্যবধানে পরাজিত হন। পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে আজ সন্ধ্যায় লক্ষ্য সেন থাইল্যান্ডের কুনলাভুত ভিদিৎসারণের মুখোমুখি হচ্ছেন। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলের ম্যাচে মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে মুম্বাই সিটি এফসি 3-0 এগিয়ে রয়েছে। 11 ম্যাচে 19 পয়েন্ট সংগ্রহ করে মুম্বাই সিটি এফসি লীগ তালিকায় সপ্তম। সমসংখ্যক ম্যাচ খেলে 3 পয়েন্ট সংগ্রহ করে মোহামেডান 14 দলের লিগে সবশেষে রয়েছে। আইএসএল ফুটবলে আগামীকাল 2টি ম্যাচ রয়েছে। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথম ম্যাচে চেন্নাইয়ান এফসি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। বেঙ্গালুরু এফসি 12 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে লীগ তালিকায় চতুর্থ স্থানে ছিল। সমসংখ্যক ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করে 13তম স্থানে রয়েছে অন্য দলটি। সন্ধ্যায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ওড়িশা এফসি পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। 11 ম্যাচে 19 পয়েন্ট সংগ্রহ করে পাঞ্জাব লীগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। সমসংখ্যক ম্যাচে 10 পয়েন্ট নিয়ে ওড়িশা দ্বাদশ স্থানে রয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হতে চলা 2026 কমনওয়েলথ গেমসের জন্য ভারতের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। এই সভায় ক্রীড়ামন্ত্রী কমনওয়েলথ গেমসের জন্য ভারতের অ্যাথলিটদের প্রস্তুতি, প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা, কল্যাণমূলক ব্যবস্থা এবং বিভিন্ন স্তরের সমন্বয়ের বিষয়টি পর্যালোচনা করেন। খেলার খবর আজকের মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন নানা রঙের গান। প্রথমেই অতুল প্রসাদী শুনবেন সুপ্রীতি ঘোষের কণ্ঠে।

সঞ্জয় দা প্রচার তরঙ্গে শুনছেন নানা রঙের গান। এবার লোকগীতি শুনবেন প্রথম শিল্পী অমর পাল।

0: লোকগীতি শুনছেন আজকের নানা রঙের গানের শেষ গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: Being

0: कुछ उदाहरण जैसे इंडिया में भी प्रधानमंत्री मोदी ने मिशन लाइफ को शुरुआत किया है, उस तरह के उदाहरण यहाँ से जो हम तुरंत शोकेस कर सकते हैं।
1: प्रधानमंत्री जी की जो मिशन लाइफ है उसके संबंध में मैं कहूंगा कि यहाँ पे बहुत सारी चीजें ऐसी हो रही हैं जो कि हम लोग उसको देख सकते हैं और बहुत तरीके से हम लोग उसको अपने आप ही ला सकते हैं। जैसा अगर आपको उदाहरण दो साइकिल, तो साइकिल का इस्तेमाल यहाँ पे इतना बढ़िया है और इतना ज्यादा है कि आप दो शहरों के बीच भी, अगर वो 40, 50, 60 किलोमीटर दूर भी हो, वहां आप साइकिल चला के भी जा सकते हैं। इसके अलावा आप अगर देखें यहाँ पे जितने इनोवेटिव तरीके से पानी का इस्तेमाल होता है, ये देश जो है सो समुद्र से कई मीटर नीचे होने के बाद भी आप पानी, जब कभी बाढ़ होता या पानी की कभी शॉर्टेज होता या पानी सही स्थिति में नहीं होता, साफ नहीं होता, उन सब की तकनीक इनके पास है। तो मैं सोचता हूँ कि इन सबको भी हम अपने मिशन लाइफ में डिफरेंट जो उसके आयाम है, विभिन्न आयाम है, उनसे इनको जोड़ सकते हैं। भारत में हम लोग एक नया बहुत ही महत्वपूर्ण संबंध हम लोग इसमें स्थापित कर सकते हैं।
0: धन्यवाद सर, आकाशवाणी समाचार से बात करने के लिए बहुत बहुत शुक्रिया।
1: बहुत बहुत धन्यवाद।
2: Professor Joshi, from an Indian context, how can this partnership benefit our growth priorities? We've set ambitious goals for ourselves. We have a certain window in which we need to leapfrog towards development. And therefore, these partnerships with the smaller countries here in the region, but very, very technologically advanced, they can help us majorly in our growth priorities, isn't it?
3: Indeed, and when we look at Sweden, Tina, the partnership that we have with Sweden focuses on technology partnerships, innovations, sustainability, and of course, strategic relations. And there have been high-level interactions between the two nations. The momentum has increased, of course, both bilaterally as well as multilaterally when we look from whole Europe's perspective. And the focused areas remain green transition, smart cities, AI, and healthcare. When we look at cooperation with and collaboration with India, so there has been a lead IT initiative also for industrial transition and expanding defense industrial collaboration with Sweden. So in the areas of innovation and technology, we are collaborating in digitalization, IoT, AI with Sweden, and there have been ministerial level discussions also in early January 2026, and these discussions focused on science, tech and space exploration and collaboration between the two nations. Then green energy remains a very important area. There's a high focus on climate initiatives. That's where Sweden is also contributing a lot, and that's where India-Sweden Industry Transition Partnership has started. And the key cooperation areas include renewable energy, green hydrogen, and different types of green economy projects. When we look at defense industrial cooperation, in 2019, a security agreement was signed between the two nations. Mm-hmm. So the collaborations are continuously growing. And Swedish firms like Saab, they have been investing in local manufacturing in India. When we look at economic partnership, strong investment ties with over 250 Swedish companies are now present in India. There's a focus on manufacturing, urban development, and of course, sustainable development in different cities. And diplomatic and strategic ties have already gone to the next level, wherein we can see different regular dialogues on different international issues also, and these collaborations that span different areas, different dimensions. So the focus now remains on elevating ties in the areas of space collaboration, novice technologies, and also city development. And there is a strategic alignment wherein we can see that this relationship is very important for both the countries from a technology partnerships point of view, for making supply chains more resilient, mm-hmm. and digital transformation also. So this bilateral relationship between the two nations now has transitioned from traditional diplomatic or political ties to very modern, technology-oriented, futuristic, substantive partnership addressing future-oriented challenges. So that's where the relationship covers not only the novice areas of technology bilaterally, but also regionally as well as globally.
2: Okay, one last quick question, Professor Pant, to you from the India-Italy context, because the Prime Minister's last leg happens to be in Italy, with whom we've seen a renewed momentum in ties in recent years. So what concrete outcomes can we expect from the Italy leg of the Prime Minister's visit?
4: On Italy, certainly, as you would know, there has been a very differentiated engagement where Italy itself has looked at India through a distinct lens, you know, away from the larger European lens that it used to be. And there is a more strategic ambition in Italy now to play a larger role in the Mediterranean, for example, where India-Italy collaboration, strategic and defense collaboration, is certainly being looked at very, very carefully. Defense partnership with Italy is something that will continue to grow and that we will see some of that reflected as an outcome of this visit as well. But I would also say that Italy, when it comes to investments and clean energy partnership, Italy is also very, very critical. By and large, what the momentum that this partnership has gathered, we are going to see that momentum being reflected during this visit. And I think the ambition that Italy now puts in its relationship with India, that ambition has started showing, whether we are looking at economic relations, where Italy today is India's fourth largest trading partner within the EU, whether it is the geopolitical alignment and strategic alignment between the Indo-Pacific and the Mediterranean, mm-hmm. whether we are looking at cybersecurity, AI and renewable partnership, or whether we are looking at the defense industrial cooperation. There is a military cooperation plan which focuses on how can you bridge the gap as far as India's Atmanirbhar initiative is concerned and Italy's competence in aerospace and ship design is concerned. So I think we are looking at a relationship that is increasingly becoming ambitious, and we are going to see some of that ambition get reflected in the outcomes of this visit.
2: Absolutely. We'll keep a close track of what these significant outcomes will be, but broadly, from trade and technology to strategic cooperation, the expected outcomes of the Prime Minister's five-nation visit will play a very, very important role for our future diplomacy, for our growth priorities, but also for the global role that India is now playing. On that note, we'll have to call it a wrap on this edition of Current Affairs. Thank you once again, Professor Pant, Professor Joshi. Thank you for joining us. Well, so that brings us to an end of this program. Thank you to both our guests for sharing your insights with us. Also, thank you to our listeners for your valuable time. You can also listen to this program on our mobile application, News on AIR, and our YouTube channel, News on AIR Official.
5: Current Affairs.
6: श्रोता भी आप सुन रहे थे कार्यक्रम करंट अफेयर्स. यह आकाशवाणी दिल्ली का इंद्रप्रस्थ चैनल है. आइए आपसे कुछ ही पलों में सुनते हैं समाचार, पहले हिंदी और उसके बाद अंग्रेजी में.
7: आकाशवाणी खबर पढ़ी शुभमिता मुखोपाध्याय. प्रथमे विशेष विशेष खबर. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদে জাহাজ চলাচলে ভারতের সমর্থনের ওপর জোর দিয়েছেন. পাঁচ দেশ সফরের প্রথম দিনে আজ শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন, পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হয়েছেন. ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন. বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার স্বার্থে ভারত অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ. অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু আজ দায়িত্বভার গ্রহণ করেছেন. আরজিকর কাণ্ডে রাজ্য সরকার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে. নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে. একাদশ সান্ডা বিশ্বকাপে ভারতীয় উশু দল দুটি সোনা, একটি রূপ ও দুটি ব্রোঞ্জ পদক জয় করেছে. অনূর্ধ্ব ১৭ বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা আজ দুটি স্বর্ণপদক এবং সাতটি রৌপ্য পদক জয় করে ইতিহাস তৈরি করেছে. আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নিরাপদ ও অবাধ নৌচলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন. তিনি আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্বের উপর জোর দিয়েছেন. আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহির উপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন. তাঁর পাঁচ রাষ্ট্র সফরের প্রথম গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী আমিরশাহির নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন. বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শ্রী মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য ইউএইর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন. একটি সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি বলেছেন, জ্বালানি বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী. আবুধাবিতে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি আল নাহিয়ান স্বয়ং তাঁকে অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে আমির শাহীর আকাশসীমায় প্রধানমন্ত্রীর বিমান প্রবেশ সমাবেশের সময় সে দেশের F-16 যুদ্ধ বিমানগুলো তাঁর বিমানকে এসকর্ট করে বিমানবন্দরে নিয়ে আসে। সংযুক্ত আরব আমিরশাহী সফর শেষ করে প্রধানমন্ত্রী তাঁর সফরের দ্বিতীয় পর্বের গন্তব্য নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেন। একটি প্রতিবেদন।
8: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 5 দেশো কি যাত্রাকে দূসরে চরণ মে শুক্রবার দের রাত নেদারল্যান্ডস পৌঁছেঙ্গে। প্রধানমন্ত্রী মোদি কি ইহা যাত্রা না কেবল দোনো দেশো কে লিয়ে মহত্বপূর্ণ হ্যায় বল্কি হাল

0: संपन्न इंडिया यूरोप फ्री ट्रेड अग्रीमेंट के संदर्भ में पूरे यूरोप पर असर डालने वाली साबित होंगी। व्यापार की दृष्टि से नीदरलैंड्स भारत का 11वां बड़ा साझेदार है। दोनों देशों का द्विपक्षीय व्यापार गत वर्ष 27.8 बिलियन डॉलर का रहा है। निवेश के मामले में भी नीदरलैंड्स चौथा बड़ा निवेशक है। प्रधानमंत्री अपने इस महत्वपूर्ण दौरे के दौरान नीदरलैंड्स के प्रधानमंत्री रॉब यतिन के साथ द्विपक्षीय वार्ता करेंगे एवं डच राजा विलियम अलेक्जेंडर और रानी मैक्सिमा से भी शिष्टाचार भेंट करेंगे। शनिवार को प्रधानमंत्री नीदरलैंड्स में कम्युनिटी इवेंट को संबोधित करेंगे एवं नीदरलैंड्स की प्रतिष्ठित कंपनियों के सीईओ से भी मुलाकात करेंगे। नीदरलैंड से आकाशवाणी समाचार के लिए सुश्रुत शर्मा।
1: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। ব্রিক্স বিদেশ মন্ত্রীদের সম্মেলন থেকে উঠে আসা সিদ্ধান্ত সম্বলিত নথিতে বলা হয়েছে, সদস্য দেশগুলি একটি ন্যায়সঙ্গত বৈধ গণতান্ত্রিক ও দায়বদ্ধ আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ব্যবস্থাপনা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। মেরুকরণ ও অবিশ্বাসের এই বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করতে হবে। সংঘাতের সম্ভাবনা প্রশমনে আন্তর্জাতিক মহলের রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে পদক্ষেপ করা প্রয়োজন। সমস্যার মূল কারণ চিহ্নিত করে সমাধানের পথে এগোনোর পক্ষে সওয়াল করেছেন বিদেশমন্ত্রীরা। জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় মোকাবিলায় স্থিতিশীল পরিকাঠামো ব্যবস্থা জোরদার করার উপর সম্মেলনে জোর দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকেই বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্ব দেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কার করাও এখন অত্যন্ত জরুরি। বৈঠকের ফাঁকে ডক্টর জয়শঙ্কর ইরান, মালয়েশিয়া, উগান্ডা এবং কিউবার বিদেশমন্ত্রীদের সঙ্গেও দেখা করে কথাবার্তা বলেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ে সামরিক দিক দিয়ে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে। আরাকচি আরও বলেন যে বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি অত্যন্ত জটিল। তিনি স্পষ্ট বলেছেন, ভারতের পক্ষ থেকে যে কোনো গঠনমূলক ভূমিকাকে ইরান স্বাগত জানাবে। রাজ্যে নতুন তিনটি প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। এদিকে দীর্ঘ জটিলতা কাটিয়ে আজই শুরু হয়েছে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। এজন্য আজ রাত 8টা থেকে 18ই মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন সম্পূর্ণ বন্ধ রয়েছে। অন্যদিকে এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সন্তোষ ব্যক্ত করেছেন। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসায় দীর্ঘ 3 বছরের এই সমস্যার সমাধান হল। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে আগামী 18ই জুন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে সমস্ত জেলাশাসকদের কাছে পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, গত 14 বছরে দেওয়া শংসাপত্রগুলোর সত্যতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সেই কারণেই রিভেরিফিকেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সিজিএ কমপ্লেক্স ছেড়ে বেরিয়ে গেছেন। এর আগে 5 বার তাকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। আজ সকালে কোন রকম নোটিশ ছাড়াই ইডি দপ্তরে হাজির হন তিনি। 10 দিন পর ফের তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ইডি। এদিকে অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় ধৃত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে আজ 13 দিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার আজ 3 আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধান এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। এ ব্যাপারে কোন মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কিনা তাও বিবেচনা করা হবে।
2: অফার ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য।

0: এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসে। তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড হোয়াটসঅ্যাপ চ্যাট এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোন ইনস্ট্রাকশন ছিল কিনা, কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট।
1: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায় রয়েছে। নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের মূল অভিযুক্তকে সিবিআই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গত 24 ঘণ্টায় সিবিআই এর তদন্তকারী অফিসাররা দেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে নানা তথ্য প্রমাণ জোগাড় করেছেন। আটক করা হয়েছে বহু কাগজপত্র, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও মোবাইল ফোন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুনে থেকে পিভি কুলকার্ণি নামে এক রসায়নের অধ্যাপককে তদন্তকারীরা আজ গ্রেপ্তার করেছেন। তিনি মূল ষড়যন্ত্রকারী বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। গতকাল পুনে থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের আজ পুনের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে আসা হয়েছে। এর আগে প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই জয়পুর থেকে তিনজন, গুড়গাঁও থেকে একজন ও নাসিক থেকে একজনকে গ্রেপ্তার করেছিল। ম্যাকাওতে অনুষ্ঠিত একাদশ স্যান্ডা বিশ্বকাপে ভারতীয় উশু দল দুটি সোনা, একটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জয় করেছে। ছয় সদস্যের এই দলে ভারতের মেয়েরাই দুটি স্বর্ণপদক জিতেছেন। মেয়েদের 75 কেজি বিভাগে সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর শিবানী তার রুশ প্রতিপক্ষকে পরাজিত করে স্বর্ণপদকটি ছিনিয়ে নেন। অপর্ণাও 52 কেজি বিভাগে ভারতের দ্বিতীয় স্বর্ণপদক নিশ্চিত করেন। 48 কেজি বিভাগে ভারতের বিমান বাহিনীর ক্রীড়াবিদ কুশল কুমার চীনা প্রতিপক্ষকে পরাজিত করে রুপো জেতেন। এদিকে এসএসবির কারিনা কৌশিক এবং আইটিবিপির সাগর দাহিয়া ব্রোঞ্জ পদক পেয়েছেন। উজবেকিস্তানের তাজখান্ডে এশীয় অনূর্ধ্ব 17 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা আজ দুটি স্বর্ণপদক এবং 7টি রৌপ্য পদক জয় করে ইতিহাস তৈরি করেছে। এই প্রতিযোগিতায় ভারত 8টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এর ফলে পুরুষ ও মহিলা দল সম্মিলিতভাবে মোট 17টি পদক জয়ের মাইলফলক স্পর্শ করেছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদে জাহাজ চলাচলে ভারতের সমর্থনের উপর জোর দিয়ে।
2: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে আকর্ষতা সিং।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন মান্নাদের কণ্ঠে আনন্দ ছায়াছবি থেকে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। এবারের ছায়াছবির নাম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে ছায়াছবির গান শুনছেন। এবারে শিল্পী লতা মঙ্গেশকর এবং কুমার শানু।

সঞ্জয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবার 1942 এ লাভ স্টোরি ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন কুমার শানুর কণ্ঠে।

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান শুনবেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে 1942 এ লাভ স্টোরি ছায়াছবি থেকে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 93%, সর্বনিম্ন পরিমাণ ছিল 60%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। পশ্চিমবঙ্গের নদী বা উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল অর্থাৎ 16 মে 2026 শনিবারের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা জারবেরা ফুলের চাষ বলবেন ডক্টর কৌশিক নাগ, 6:40 আপনার স্বাস্থ্য হার্ট অ্যাটাকের ধরন নিয়ে বলবেন ডাক্তার স্বয়ম্ভু মুখোপাধ্যায়, 6:45 প্রাত্যহিকে উপস্থাপনা কার্তিক ঘোষ ও বিদিশা রায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শুভপ্রসাদ নন্দী মজুমদার, 8:00 জানা অজানা ডিজিটাল সংযোগপথের সুরক্ষা দ্বিতীয় পর্ব বলবেন পার্থ সরকার, 8:05 তুবড়ি মাংসাশী রচনা শামসুন নাহার প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, 8:20 শ্যামাসঙ্গীত শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল সুমন্ত সরকার, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি দক্ষিণ চব্বিশ পরগনা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলায় শুনবেন রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনা কিংসু ঘোষ ও শ্রীপর্ণা পাল, 12:00 বাংলার মুখ হাওড়া জেলার দাঁতপুর থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, 12:35 দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদী ও রজনীকান্তের গান, 1:00 রম্যগীতি, 1:50 মহিলা মহল লাইভ অনুষ্ঠান রং মিলান্তি উপস্থাপনা শ্রীতমা মুখোপাধ্যায়,

দুপুর 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 লাইভ ফোন ইন সাঁওতালি অনুষ্ঠান। এই মরশুমে স্বাস্থ্য সতর্কতা সম্পর্কে বলবেন ডাক্তার দুর্লভ চন্দ্র মান্ডি। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনা অর্ঘ্য সর্দার, ফুটবল বিশ্বকাপ কাউন্টডাউন গ্রুপ বি। 5:30 শিল্প ভারতী, শিল্পক্ষেত্রে উৎপাদন ভিত্তিক চাকরির জন্য প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে বলবেন দেবদত্ত গুহ, সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বড়োপ্যাল। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি জবরানী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 যুব অনুষ্ঠান, স্বরচিত সাঁওতালি ছোট গল্প পাঠ করবেন উত্তম মান্ডি, লোকগীতি মুন্সী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ এবং লক্ষণ টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষক ও তাঁর পরিবার, চোখের মর্ম বিষয়ে বলবেন ডাক্তার অর্কিন্দু চট্টোপাধ্যায়, সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাশরায়। 7:00 কৃষি কথার আসর, আমাদের রাজ্যে নারকেল চাষ ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে ডক্টর অমিয় দেবনাথের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 8:00 বাংলা গানের অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান, উপস্থাপনা রক্তিম বরণ ময়রা। 9:00 ভজন, রাইমা কর্মকার। 9:15 রাগ প্রধান, স্বাগতা মুখোপাধ্যায়। 9:30 মুখোমুখি শান্তনু চক্রবর্তীর নেওয়া তরুণ মজুমদারের সাক্ষাৎকার প্রথম পর্ব। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, খেয়াল পণ্ডিত কৈবল্য কুমার গুপ্ত। 11:00 আধুনিক গান শ্রুতি রায়, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতার প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, গিটার পণ্ডিত অনুপ দাশগুপ্ত। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শুভপ্রসাদ নন্দী মজুমদার। 6:35 রামচরিত মানস পর্ব 112। 6:45 ভজন, রাইমা কর্মকার। 7:10 যুববাণীর অনুষ্ঠান, সুপ্রভাত উপস্থাপনা অর্পণ চিন্না। 8:30 নজরুল গীতি শুভদীপ মুখোপাধ্যায়। 8:45 কীর্তন মোনালিসা ভট্টাচার্য। 9:00 আধুনিক গান শ্রুতি রায়। 9:10 রসধারা উপস্থাপনা অঙ্কিত শর্মা। 10:15 অঞ্জুমান উপস্থাপনা আফতাব আলম। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা উজমা জাহাঙ্গীর। 12:00 সুরভি উপস্থাপনা অঙ্কিত শর্মা। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা উজমা জাহাঙ্গীর। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, তবলা সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 আধুনিক গান শুভদীপ মুখোপাধ্যায়। 5:20 উর্বশী উপস্থাপনা অমরনাথ ভট্টাচার্য। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা শ্রীরূপা সেন। 7:00 কীর্তন মোনালিসা ভট্টাচার্য। 7:30 দর্পণ, উপস্থাপনা অমরনাথ ভট্টাচার্য। 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 কাহা কাসান, উপস্থাপনা সৈয়দ আওয়াজ আহমেদ। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা শ্রীরূপা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আগামীকাল অর্থাৎ 16 মে 2026 শনিবারের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান শুনছিলেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। সঞ্জয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:08, 16 সেকেন্ড। জয় হিন্দ।